kembok tela jinse kaya hidu yo mar de ngi jate ngin zen devi chedela dat devi chedela tela rishi ni ne pata ya pas ani sa me la so ba de so ma de re de de le je che sa me de ne pa lu ra sha che la so ba de so te ani ra ra so so ge da gi de so la to ma ra ta pas ma se de so so ma de ko to mo ma ba ko ni ba yen za de da de ji de ngi mi cha de ta we ta ko ngi mi yen ba ma se te de ta ta pa la jinse hidu yo ga me se de le ani je la je ta gi bi gi jinse che la che ta gi bi gi jinse tike tela daja khenpo te kun depa na hichin ta kipa jinse tela ting ngimi yinpa kaan hila ane ndweja gimi chaan diyo owa tela ngimi ndweja lisa giyo tene tami la yang ndweja tami yobar tami la yang ndweja ji tabi ki tami yobar tene pecha gina shitanga rr tenri chila ranga ki thoni o pe maa sena rr pe maa sena yana chari na pamba ka rr sena rr ji yubte pe maa dan drawa yang maari rr ji yubte pamba dan drawa yang maari tāngkhēn tē jī yōnē rōngu nēpā nāngi jī nē tēkā tē rītē lā tē pēmā tā pēmā lā sōpa tē nē tāyā mārī tē nē tāpā jībā lā jī lān cēmā yī nā tē kā sē lā pēmā tā pēmā lā sōpa tē sō tē rītē jī chērī jī nā ngī mī mārī tā mī rī pēmā tā pē tē ngā rō chū lū sā jī tō tē xā jī chū jī tē min tabarwa kongimis minja tetatal chirna jachila tayum bikasala ndawa ndawa jinse kan hit me bi gon tayum bikasala ani taming nam taming deja chasumaris wa tin tisula ngimina yan deja yo pare tamina yan ni deja yo pare teneta min lan dosu ji goni an deja ji min se atin jinse kan hit me bi gon tapi gin deja ji min ji yo pa yana ani ye ya ta tela tu pa yana yan ni tetat pa pa la jinse hit yo pa yana da hit yo pa अतने नीचे याद ये भी कमी रह चुकी है ता तेजोरा छे से ना जीतच मीन्स जीतच मीन्स ता जीतच मीन्स इधर शतान कल गांसो क्या बाय ना ड्रा मी रह जाएगा तो मरी कांड का ये ना कोरंग को किचा को नो मरी कांग को किचा ये ना तो को चावा को मिंडा चावी मिंडा थोमी का जो मिंडा था चीते अने नेजक तापर जिसके ta mi dan deje ju min te so te jeng ge de pe che ton ni min te so ju min te da go kwa te so cha ni min deje ju min ju kwa de ma ye shi ma ge shi bi ti ni ani de da bu te so da min te so da ya na nda wa ya na nda wa la

0: 婆耶兄弟子，他脑子不好。阿婆耶超弟子呀，他脑子超大。阿婆耶木古弟，土壤个马桶。阿婆耶木耶子呀，阿卡小里粗个。阿婆耶子不里，提不里粗个。阿婆耶个马窝粗呀，哦西那达拉。阿婆耶怎么那，土热热现得。阿婆耶个现罗达呀，扎起米龙个。阿婆耶不住的，托扎子儿儿吧。阿婆耶个强罗达呀，他等个门罗。阿婆耶怕耶怕，你的那冷雨，阿婆呀可你妈的太呀，空着米烂啦。阿婆耶哪想那，婆婆无所依，阿婆耶可得个大米呀，让炒皮子吧。阿婆耶米的那，索性着那你，阿婆可也些拉米呀。他站着冷气，阿婆也礼貌啦。冷气我在呀，阿婆养的马是我家呀。你在哪冷气？阿婆也礼貌的，看着别冷啦。阿婆可也拿那大伞呀，可那那边起了小马河了啦，冷着没气，冷着做别个土啦，冷个气热不着急了的。伢冷那个那边那啦，可别个土啦，土色干嘛打鸡色吧？当然也准备过去别个，不过那个那完了可就，阿这可能没做个做做个，谁在那那冷些气热不着急色吧？我啥大都值班给别个，不过这银座的人老新鲜，能给提前银座的，他俺他人给咱们搞的，能给提前拍照的，但立马到安住角落了，阿看好多钱。ke changa ne ngi nyu gur rong gi sa la ki ti ngi nyu rong ta bi ja sa por gu ma wa da la ya ri ta rong le gi le ma ta ne ro sa ro yo mo ju do da rong la rong gi lo so la ka ti ga le ju so do da ti me ti le gi le ma ta la da pa gi de gi ma ji no chi ra se bi por gu ju ne ya na ge po nyo di da ma nyo bi nyo ta la ung da ma ya na ge po tu di tu ne po ta la ung da ma ya na ge po si di da ma si du ye ta la ung to zo zo de gi she la gu go shin gong wa ri to ta di go za ba ma nyo she nyo ri go chi dong wa ri di ka sa di go te ma ma ge chi ཁྱི དང བོ རེ གང ཚ རེ གོ ནེ བོ མ་ དི ཅི རེ དི གོ སེ ལེ སུ ཕེ་པེ་ ལ་ ད་ ཨ་ ད་ ཐན་ རེ ལེ་ གི ས་ ཤ་ ལ་ གོ ཚེ་ ཅུ ད་ ད་ ཚེ་ ད་ རེ གོ ཟིན ཅུ མེ ཏིན ཚ ད་ རེ གོ སོ ཅུ པ་ ལ་ མེ ཤི ལེ སུ ལེ པ་ ཏུ ཡོར གི ས་ ཤ་ ངེ ཉུ རོ ཡོར གི ལོ མ་ བོ ཤེ ཏེ གོ གོ ཤེ ཏོ མུ ས་ ལ་ ད་ རེ པ་ ཏི ཤོར ཤ་ ལེ མ་ ལོ ད་ རུ ལེ གི ལེ མ་ ཏ་ ནེ ག་ སང སང ང ལེ ངོ ཤོ ཨེ གོ ལེ ཅི ཅི ང ལེ ངོ ཤོ ཨེ གོ མེ ཏ་ ཅུ ཏེ མོ ད་ དུ ཨེ གོ སེམ ཁུ དུ ནུ སུམ ད་ ངེ སམ ནུ ནུ སུམ ད་ རེ ད་ ལེ ཏན ད་ མེ ཅི ཕ་ ཡེ ཕ་ ད་ ཐ་ ཧུ ལེ གི ས་ ཤ་ ལ་ གོ ཁེ ཕ་ ཅུ ཏེ ཤོ ད་ ལེ ཤ་ ལེ ཏོ ཅི ཡིན གོ ཤུ ལ་ ཏ་ མ ལེ ཅི ཡིན གོ ཕོ ལ་ ད་ ག་ ཏོ ཅི ཡིན གོ ཅི ཏ་ ཏ་ མ ཏོ ཅི ལེ ཏན ད་ ལ་ ཏ་ མ ཅུ ན་ གོ ཨོ ཤི ཅི དེ གི དོ ཏ་ མ དོ ཅི ཁུ བ ད་ ཏོ ཏོ ཏོ ཁུ བེ གི ཏུ ལ་ ཡ་མི singe tombe observate ne rechente ye gali tsore kene hirab dorje serbata ne lagmo chube kene gerbo chana serba tosi dor kande bi lombo nam ge kundu la tare chana nang lu hirab dorje la tinde ke cha ma hu a ta dande le ge le ma ti ma ji zan ba ho le ma ma si zan ba ho le ma che pa ra ge to pa ta ra la ra na ma ti na me ye ge to do da la jer se le su pi pe la da me ye le ma ma pa na ra ge ma mo chok chi chi dā xiāba xiālē mā tōp nā xiācā pāngmī yīn lā rī yu xio tsa xiu mā xiu nā yu dā pōngmō pāng zōng rī sō xio rāndā mā xiu nā sō dā lēn bā tāng gā rī sā kā rī nī mā xiā bī tū dā kōntō mā kī kā lō lā ngā mā tōk sīng kē tō yu nā pā tēn bī pō lā nō rī yā mī ngā mū gā tā gā rī yā lē xī tīng kā lōng kī kio rā xī mā yu lēng kī sā lā rō ngī nī mā līng tāng kōng wā lā dē tsō tōk lēng kī lī gā tā gā tā bā mē kī mū zōng lē tsō xiān nām sā kēm rā sī gā tā xiu lēng kī gā bī dā pō pā gu tāng rā sīng rā rī tāng rā bī dzum rō ngī gī lī sāng rā bī tīk chā ngī gī lī tōng rā bī shī yā ngī gī pī sāng rā bī yub chā ngī gī ngō tōng rā bī rū tūr ngī gī ngō wā nā mū rūk sīng kē tō jū nā tū tā lō dā lā rō jī yī dā bā tō gī tāng wā bō rī zā bā lēng lī mā lō nā kā tō lā mū kō chū jī yū rī ā sā nā nyū rō ngī yā lō nā sāng nī tā rā xā bī dī kī mā sā tā bō lā ngī nyū kī rō ngī sā shā lā kūn tū tū gō tsā sā lā mū kō chū tsā tā bā yī rī dā khā lā shī lē nā ngā rī xī mī kō tū shū ngā rī mū kō shī dī sī ngā rī xā bī sōng dī kē
1: མ
0: 我们就叫人呢，反正就票没人提，老家的家族当当兵的帮助，帮助中队的，没到同这去认识些事。他第一两年，开始解放中队，我们就到底走了，还有两个他有当，公安两个是地的，这就差远了。第一时候要军政科的也是说，他在我们拆迁时候，从人力的车都开始解放中队了，准备人给重建两个的解放，解放中队了，这就差远了。开始解放中队，他就扩张十年了，浙江的厂子了，到底怎么？开始解放中票员给全部团体给东站大街上面人员了，他人的重建两个解放人士，停车去协议。 你呢？开始解放中队呢，那位制作给他这个支持的，马东的龙路的，扁舟的支持的，这些网水党票据他终极就在各级多的新旧车队上面，这些人当的还将给全部有。他印度怎么开始解放中队？人当这些在官队的中心是的确的，苏联拆迁完以后，大家给马哈巴拉尼亚夺取的，人们呢夺取的这些，他这些那个重庆银行同志有一多了可能，他的票据都要有嘛的，分送出去都要有嘛。
1: 帮助中国忙不迭的中统治协用的什么，开始解放中的，他都要配送送七座七座是足够要的了，膨胀的也七万七万的都要的，第一对第一，他就开始解放中的呀，人单请不起的。